0: श्रोताओं, कार्यक्रम हेलो फरमाइश में लेते हैं एक छोटा सा ब्रेक।
1: জীবন এখন বড্ড ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
2: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
1: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।
3: ইটস রেইনিং অফার্স অন দ্য নিউ এজ বলেনো দিস সিজন। Upgrade to the bold and techie, new age Baleno, and get amazing benefits, easy finance options, and incredible exchange deals. Rush to your nearest Nexa showroom today and take home the new age Baleno with amazing offers and a 1 lakh kilometer or 3 year warranty. TNC

0: श्रोताओं, अभी आप सुन रहे थे तमिल कार्यक्रम। इस समय शाम के 5:30 हुए हैं और अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। ডক্টর APJ আব্দুল কালাম। নমস্কার বন্ধুরা, আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য কিশলয়ের আসর।

আসলে শুরুতে কিছু কথা আজকের দিনটি নিয়ে। প্রতি বছর 26শে জুলাই ভারতে কার্গিল বিজয় দিবস পালিত হয়। 1999 সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কার্গিল জেলার পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হটিয়ে অপারেশন বিজয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করে এবং কৌশলগত উচ্চতাগুলো পুনরুদ্ধার করে। এই ঐতিহাসিক দিনে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দিনটি সারা ভারত জুড়ে এবং জাতীয় রাজধানী নয়াদিল্লিতে উদযাপিত হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে সৈন্যদের শ্রদ্ধা নিবেদন করেন। ভারতের সামরিক বাহিনীর এই অবদানকে স্মরণ করার জন্য সারা দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে প্রস্থান করবে। এমভি হাঁটবে আগামীকাল সকাল 6টা 15-এ শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8টা বেজে 30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টা 15-এ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8টা বেজে 45 মিনিটে স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সকল জেলার বহু জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে আন্দামান নিকোবর তটবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দরুন সমুদ্র অশান্ত থাকবে। বায়ুর গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যা

এই 55 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আজ থেকে আগামীকাল অবধি থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ।

0: এবারে শুনবেন ছোট্ট বন্ধু সৃজিত রায়চৌধুরীর সঙ্গে একটি সাক্ষাৎকার। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম ভাগ।
1: আজ কিশলয়ের আসরে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ছোট্ট বন্ধু সৃজিতকে। সৃজিত এর আগেও আমাদের কিশলয়ের আসরে এসেছে, কথা বলেছে, কিন্তু আজকে সে একা এসেছে। আগে গ্রুপের সঙ্গে এসেছিল, ছোট ছোট আরও বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছিল, আজকে সে একদম একা। তো আজ তার সঙ্গে কথা বলবো মন খুলে, আর তার থেকে জেনে নেব তার হবিস কি, সে কি করতে চায় জীবনে, তার ডেইলি রুটিন কি, প্রত্যেক দিন সে কি করে, কি করতে তার ভালো লাগে, এই বৃত্তান্তগুলি তার থেকে জেনে নেব। তো সৃজিত, তোমাকে স্বাগত কিশলয়ের আসরে।
2: নমস্কার, আমার নাম সৃজিত রায়চৌধুরী।
1: আচ্ছা সৃজিত, খুব ভালো লাগলো তুমি এখানে এসেছো। কেমন লাগছে এখানে এসে?
2: আমার খুবই ভালো লাগছে এখানে সুযোগ পেয়ে কিছু করার।
1: বলো তুমি কোন স্কুলে পড়ো, ছোট্ট বন্ধুরা তো জানতে চাইবে না তুমি কোন স্কুলে পড়ো, কি করো।
2: আমি ক্লাস 7-এ পড়ি। আমি সেন্ট মেরি স্কুল শ্রী বিজয়পুরম বাতুবাস্তিতে পড়ি।
1: আচ্ছা, তুমি কোথায় থাকো?
2: আমি 11 চার মায় আমার মা বাবার সাথে থাকি।
1: স্কুলে যাও, ভালো লাগে স্কুলে যেতে?
2: হ্যাঁ, আবার কখনো কখনো না।
1: আচ্ছা, কখনো কখনো ভালো লাগে, কখনো কখনো ভালো লাগে না। আচ্ছা, তো তোমার ডেইলি রুটিনটা বলো, তুমি ডেইলি কি করো?
2: আমি ডেইলি নর্মালি সকালবেলা উঠে, যেহেতু অ্যাজ এ স্কুল স্টুডেন্ট আমাকে স্কুল যেতে হয়,
1: আচ্ছা,
2: রেডি হয়ে স্কুল যাই। স্কুল
1: হ্যাঁ
2: থেকে এসে খেয়ে দিয়ে নিয়ে
1: হ্যাঁ,
2: ওই অনলাইন টিউশন আছে ওখানে একটু পড়াশুনো,
1: পড়াশুনো করো।
2: তারপর ওখান থেকে বেরিয়ে তারপর একটু কিছু খেয়ে তারপর আমি আবার পড়তে বসে যাই। আমার এক্সামও চলছে এখন।
1: আচ্ছা, এক্সাম চলছে, তাহলে তুমি বিজি শিডিউল থেকে টাইম বের করে এসেছো।
2: হ্যাঁ,
1: ও, তোমাকে তো তাহলে স্পেশালি ধন্যবাদ জানানো উচিত। আচ্ছা বলো, হ্যাঁ কন্টিনিউ।
2: তারপর আমি কিছুক্ষণ একটু টিভিতে কার্টুন দেখি,
1: আচ্ছা
2: তারপর তারপর খেতে নিয়ে ঘুমিয়ে পড়ি। আবার পরের দিনই একই রুটিনে চলতে হয়।
1: একই রুটিনে চলতে হয়। তো হলিডেজেও কি তোমার সেই একই রুটিন থাকে নাকি একটু আলাদা থাকে?
2: না, হলিডেজে নর্মালি আমি, আমার একটা ড্রয়িং ক্লাসেস আছে, বাংলা বাংলাও শিখি আমি একটা জায়গায়,
1: আচ্ছা,
2: সেইখানে শিখি। তারপর আমি
1: হুম,
2: এই হলিডেজগুলোতে একটু লেট করে উঠি।
1: আচ্ছা, লেট করে ওঠো। লেট করে মানে কত লেট, কটার সময় ওঠো?
2: আমি নর্মালি তো স্কুল যাওয়ার হলে 6:30 উঠে যাই,
1: আচ্ছা,
2: কিন্তু তখন 8-9টা।
1: 9টা বেজে যায়। আচ্ছা, তারপরে হলিডেজে খেলাধুলোও অনেক করো মনে হয়?
2: না না, তো খেলাধুলো হয় না, কি কারণ বন্ধু নিয়ে আমি
1: তো
2: এখানে থাকি।
1: সোশ্যাল, আচ্ছা, সেখানে বন্ধু নেই যেখানে তুমি থাকো। আচ্ছা,
2: হ্যাঁ,
1: তো সোশ্যাল মিডিয়ায় সময় কাটাও কি?
2: অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই ইউজ করি না।
1: ভেরি গুড।
2: আমি শুধু টিভি বা একটুখানি পড়াশোনার কাজের জন্য একটু গুগল ইউজ করি।
1: আচ্ছা, এ তো খুব ভালো, খুবই ভালো। এই জিনিসটা মেনটেন করবে বড় হওয়া অবধি, ঠিক আছে? আর তোমার হবিস কি বলো, হবিস কি কি?
2: আমার হবি হচ্ছে, মানে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি,
1: হ্যাঁ,
2: আমি মিউজিক শুনতেও ভালোবাসি,
1: আচ্ছা,
2: তারপর আমি রিডিং করতে ভালোবাসি, গল্প শুনতেও ভালোবাসি।
1: বাহ, তোমার হবিসগুলোও খুব ইন্টারেস্টিং। তো তুমি যে আজ এখানে এসেছো, একটা গান শুনবো আমরা, ঠিক আছে?
2: হ্যাঁ,
1: তোমার কোন সিঙ্গারের গান তুমি শুনতে চাও?
2: অন্তরা চৌধুরী।

কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। ফর্সা মেয়ে সে ভারী ঘুমোর, ঝগড়া করে সে শুধু দিন ভোর। ফর্সা মেয়ে সে ভারী ঘুমোর।

0: la la la la la la la la la la la la la. গানটা কেমন লাগলো? ভালো লেগেছে?
1: হ্যাঁ, খুবই ভালো লেগেছে।
0: আচ্ছা, খুব ভালো। তো বলো, তোমার কোন কোন জিনিস তোমার ভালো লাগে করতে?
1: আমার অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতে তো ভালোই লাগে, তারপর একটু টিভি দেখতেও ভালো লাগে।
0: ক্রিকেট খেলা তোমার প্যাশন?
1: ইয়া, হ্যাঁ।
0: আচ্ছা, আর টিভিতে তুমি কি কি দেখো? কার্টুন তো দেখো তুমি বললে,
1: হ্যাঁ।
0: এছাড়া তুমি অন্য কিছু দেখো কি?
1: এছাড়া আমি কখনো কখনো টাইম পেলে তখন একটু মা বাবার সাথে বসে একটুখানি মুভিজ দেখি।
0: মুভিজ দেখো? কি ধরনের মুভিজ দেখতে তোমার ভাল লাগে?
1: অ্যাকশন মুভি।
0: অ্যাকশন মুভিজ ভাল লাগে। আচ্ছা, আর হাসির মুভিজ ভালো লাগে না?
1: হ্যাঁ, ভালো লাগে, কিন্তু
0: কমিক
1: দেখিনি,
0: মুভিজ
1: অত বেশি দেখি না, কিন্তু
0: অত বেশি দেখো না, অ্যাকশন মুভিজই বেশি ভালো লাগে,
1: হ্যাঁ।
0: তাই তো? আজ আমাদের কিশলয়ের আসরে এসেছো, তো এখানে তুমি আমাদের সঙ্গে কথা বলছো, তো তোমার থেকে কিছু পার্সোনাল কোশ্চেন করতে চাই তোমাকে। তোমার কোন কোন জিনিসে খুব রাগ ওঠে? রাগ ওঠে কি কখনো?
1: না
0: রাগ সচরাচর হয় না,
1: না,
0: কিন্তু যখন রাগ হয় তো কিসের উপরে হয়, কেন হয়?
1: মানে নর্মালি বন্ধুদের উপরে হয়, কারণ সবাই মিলে আমাকে খুব টিজ করতে থাকে।
0: আচ্ছা, সেই জন্য রাগ হয়।
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: আর আর কিছু না।
0: আর কিছুতে রাগ হয় না?
1: না,
0: আচ্ছা, খুব ভালো কথা। তার মানে তুমি অত রেগে থাকো না সব সময়, তুমি খুব কুল।
1: হ্যাঁ।
0: আচ্ছা সৃজিত, তুমি যে বললে বন্ধুরা তোমাকে টিজ করে, তো একটা একটা ব্যক্তিগত কোশ্চেন হয়ে যাচ্ছে, তুমি আনসার করলে, আনসার করতে চাইলে করতে পারো, না করতে চাইলে নাও করতে পারো। তো কেন তোমাকে টিজ করে, কি নিয়ে টিজ করে?
1: অ্যাকচুয়ালি আমি যখন লিখতে থাকি কখনো কখনো আমার একটু ইচ্ছে গান গান করতে থাকি,
0: আচ্ছা,
1: তখন আমার পাশের বন্ধুরা বলতে থাকে যে বহুত খুব বাজে গান গাস তুই, আবার
0: আচ্ছা
1: এই নিয়ে বলে যে তুই গান গাস না।
0: ঠিক আছে, তো আজকে তোমার বন্ধুদের প্রমাণ করে দাও যে তুমিও খুব সুন্দর গান গাইতে পারো। আমি জানি যে তুমি খুব সুন্দর গান গাও, তো আজ আমাদের গানও শোনাবে, তুমি আগে বলেছিলে আমাকে, তো শোনাবে আমাকে গান?
1: হ্যাঁ,
0: আচ্ছা, কোন গানটা শোনাবে তুমি?
1: আলো আমার আলো গো, ওই গানটা।
0: আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, বাহ, খুব ভালো। তো শোনাও গানটা।

0: বাহ, খুব সুন্দর গেয়েছো তুমি তো। তোমার বন্ধুরা তোমার গলা শুনে টিজ করে, আমার মনে হয় না এই গানটা শোনার পরে তোমাকে আর টিজ করবে। তুমি সবাইকে জানিয়ে দিও যে তোমার প্রোগ্রাম আছে, তোমার আকাশবাণীতে কিশলয় অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করেছো, তুমি এটা জানিয়ে দিও, ঠিক আছে? 26 তারিখ তারা তোমার এই অনুষ্ঠানটা শুনবে এবং সেটা শুনে নিশ্চয়ই তোমার তারা প্রশংসা করবে, এটা আমি বলে দিচ্ছি, এটা গ্যারেন্টি। তো বলো, তুমি বাড়িতে থাকলে কার কথা বেশি শোনো, মার কথা কি বাবার কথা?
1: মা
0: মা, বাবার কথা শোনো না,
1: না, শুনি, দুজনেরই কথা শুনি,
0: কিন্তু
1: কিন্তু
0: বেশি মায়ের কথা শোনো
1: হ্যাঁ
0: না। মাকে তুমি ভয় পাও?
1: অত না।
0: অত না। আচ্ছা, কি খেতে তোমার ভালো লাগে সবচেয়ে বেশি?
1: লাঞ্চে, লাঞ্চ বা ডিনার, মানে মেন কোর্সে বললে বিরিয়ানি।
0: সবসময় বিরিয়ানি?
1: না, সবসময় মানে সব কিছুই ভাল লাগে, কিন্তু স্পেশালি বিরিয়ানি ভাল লাগে।
0: আচ্ছা,
1: আর নর্মাল স্টার্টার্স এইসবে বললে সবই ভাল লাগে।
0: সবই ভাল লাগে। স্টার্টারে চিকেন ললিপপ,
1: যা খুশি।
0: তারপরে চিকেন স্যুপ, এইসব ভাল লাগে। আইসক্রিম ভাল লাগে না?
1: হ্যাঁ ভাল লাগে।
0: আইসক্রিমও ভাল লাগে। আইসক্রিমে কোন ফ্লেভারটা তোমার খুব পছন্দের?
1: চকলেট।
0: চকলেট ফ্লেভার। আচ্ছা, আর পিৎজা বার্গার ওগুলো খেতে ভালো লাগে না? আজকাল তো বাচ্চারা এটাই খায়।
1: না, অত খাই না আমি এসব।
0: অত তোমার ভাল লাগে না, তোমার বিরিয়ানিটা বেশি ভালো লাগে, তাই
1: না,
0: তো?
1: সবই খাই, কিন্তু পিৎজা বার্গার অত খাই না আমি।
0: অত পছন্দ না?
1: পছন্দ কিন্তু খাই না।
0: আচ্ছা, পছন্দ কিন্তু অত খাও না। আচ্ছা, ঠিক আছে। তুমি তো একটা অ্যাম্বিশন নিয়ে বড় হচ্ছো না, তো তোমার ইন্সপিরেশন কে, মানে বড় হয়ে তুমি কি হতে চাও এবং তোমার ইন্সপিরেশন কে?
1: আমার ইন্সপিরেশন বলতে গেলে বাবা,
0: বাবা তোমার ইন্সপিরেশন? কেন বাবা ইন্সপিরেশন?
1: কারণ বাবা স্টাডিতে খুব ভালো ছিলেন, আর
0: হুম,
1: তিনি এক্সামসে খুব লেটারও পেয়েছেন,
0: আচ্ছা
1: সিবিএসই
0: আচ্ছা,
1: বোর্ডসে।
0: বোর্ড এক্সামে।
1: হ্যাঁ
0: আচ্ছা, তুমিও বাবার মতো হতে চাও?
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: কিন্তু তারপর প্রফেশন নিয়ে ক্রিকেটে যেতে চাই।
0: প্রফেশন নিয়ে ক্রিকেটে যেতে চাও,
1: হ্যাঁ
0: ক্রিকেটার হতে চাও?
1: হ্যাঁ
0: তো ক্রিকেটটা কি খুব খেলো তুমি?
1: হ্যাঁ
0: কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও তো করতে হবে,
1: হ্যাঁ করি।
0: পড়াশোনাও করতে হবে, এবং ক্রিকেটার হওয়ার স্বপ্ন যেন তোমার সত্যি হয়, এটাই আমি চাইবো। আর বললে যে তুমি কবিতাও বলো, তাই না? তো আমাদের আজকে একটা কবিতা শোনাবে, তার আগে একটা গান শুনে নেব, ঠিক আছে?

0: কেমন লাগলো গানটা?
1: খুব ভালো লাগলো।
0: আচ্ছা ঠিক আছে, তো তোমার থেকেও এখন তোমার থেকে তো গান শুনে নিয়েছি, আমি জানি যে তুমি খুব সুন্দর কবিতা বলো, তো এখন তোমার থেকে শুনবো একটি কবিতা।
1: আচ্ছা, আমি তাহলে ষোলো আনাই মিছে এই কবিতাটা করব।
0: এটা কার কবিতা?
1: এটা সুকুমার রায়ের লেখা কবিতা।
0: আচ্ছা ঠিক আছে, খুব ভালো।
1: নমস্কার, কবি সুকুমার রায়ের কবিতা ষোলো আনাই মিছে। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাঁটি, জ্ঞান
0: হ্যাঁ
1: বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে,
0: বাহ,
1: বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি, বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। নমস্কার।
0: বাহ খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তুমি কবিতা মেমোরাইজ করেছো, বাংলা কবিতা মেমোরাইজ করে বলছো, তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো না?
1: হ্যাঁ,
0: আচ্ছা, বাংলা তো তুমি বেশ ভালোই বলো।
2: শুনছিলেন ছোট্ট বন্ধু সৃজিত রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকারটির দ্বিতীয় ভাগটি শুনতে পারবেন 23শে আগস্ট আমাদের কিশলয় অনুষ্ঠানে।

রজনীকান্ত সেন ছিলেন বাঙালি কবি, সুরকার ও গীতিকার। তিনি ক্রান্তিকারী নামেও সুপরিচিত। তিনি মূলত তার ভক্তি ও দেশাত্মবোধক গানের জন্য বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার রচিত মায়ের দেওয়া মোটা কাপড় গানটি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকে ব্যাপক প্রেরণা যুগিয়েছিল। 1865 সালের 26শে জুলাই, অর্থাৎ আজকের দিনটিতেই বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুটি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতার সিটি কলেজ থেকে বিএ এলএলবি লাভ করার পর তিনি রাজশাহী কোর্টে ওকালতি শুরু করেন। পিতার পদাঙ্ক অনুকরণ করে শৈশব থেকেই তিনি কবিতা ও গান রচনা শুরু করেন। তার গানের প্রবীণ বৈশিষ্ট্য ছিল ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ। তিনি সমসাময়িক দ্বিজেন্দ্রলাল রায়ের মতো কৌতুক ও ব্যঙ্গাত্মক গান রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে রানী, কল্যাণী, অমৃত, অভয়া, আনন্দময়ী ইত্যাদি। আজ তার জন্মবার্ষিকীতে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

একটি বিশেষ সূচনা, প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকারী এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রসার ভারতী, আকাশবাণী, শ্রী বিজয়পুরমের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP-র অধীনে অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। নিম্নলিখিত তিনটি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে: রাজস্ব ভাগাভাগি, রেভিনিউ শেয়ারিং পদ্ধতি, স্পন্সার্ড প্রোগ্রাম পদ্ধতি, বিনামূল্যে গ্র্যাটিস পদ্ধতি। অনুষ্ঠানের সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে রেডিও, নাটক, তথ্যচিত্র, ডকুমেন্টারি, গল্প বলা, স্টোরি টেলিং, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলো হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 28 মিনিট সময়সীমার মধ্যে প্রস্তুত করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 এবং সর্বশেষ সংশোধনাগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। NIPP-র অধীনে নির্বাচিত অনুষ্ঠানসমূহ প্রসার ভারতী আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা হতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান প্রস্তুতির নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, AIR ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বিষয়ক বিধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য, সহায়ক নথিপত্র নিম্নলিখিত ইমেল ঠিকানায় তাদের প্রস্তাব পাঠাতে পারবেন: HOO AIR পোর্ট ব্লেয়ার @prasarbharti.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানতে প্রসার ভারতী এবং আকাশবাণীর সরকারি ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের গণসেবামূলক সম্প্রচার মাধ্যমে আপনার সৃজনশীল বিষয়বস্তু তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এরই সঙ্গে শেষ হলো আজকের কিশলয়ের আসর। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।